তাহলে কিন্তু কিরওয়াই নাকি ইগলস তো পয়সুকুন নিক প্রোগ্রাম কিরওয়াই ফারাং কিরবাঞ্জি ফি নাক আকাশবাণী জুয়াই গণিত আকাশবাণী জুয়াই তো অনেক পঞ্চাশ টাইম ইউনিচ ফি এক প্রোগ্রাম কিরওয়াই নাকি ফিল্ম হিন্দি হেই তো অগ্নিক প্রোগ্রাম নির এম এ কি কাটুকার নাকি রোয়াই নাকি ফিল্ম অফেয়ার অফেয়ার গোপনা বিছবি উসনাঙ্গি নাকি প্রোগ্রাম দা কিরওয়াই নাকি ফিল্ম সারগম কিরওয়াই রামজি কি নিকি সভারি ইরওয়াই ওয়ার পার্বত কে উস পার